0: thai jiban ta chuna ya phai des asa chai yo ko dhani ga
1: for more continue.
2: How many tourists that we see here lately?
0: उपनेले डायमर तर डेबले चाहिँ 20-30 जना नदु र असा सामान्य बिके कम ले छौ हन टुरिज्म बोर्ड न ज्याठन भुंगे चाहिँ चाइली पति थात मरु सो थाय मरु ढका कधे तर कारण टाइप का सो वाही बिन सन
3: ความเสียหายจากแผ่นดินไหวขนาด7ริกเตอร์ที่เกิดขึ้นติดกัน2ครั้งทำให้ใครหลายคนในหมู่บ้านแห่งนี้ยังคงรอคอยความช่วยเหลืออย่างมีความหวังมีไม่น้อยที่ยังคงต้องอาศัยอยู่ในบ้านชั่วคราวที่รัฐบาลสร้างให้อย่างง่ายๆโดยที่พวกเขาไม่รู้ด้วยซ้ำว่าจะต้องอยู่บ้านชั่วคราวหลังนี้ไปอีกนานแค่ไหน
4: It say actually their house is here. After earthquake, then they make little clear, so make temporary house. So this actually their land. And she sleep here. She say put mattress here and sleep on the floor.
5: Ochi enti na tolan chin oto ukizula.
4: Okay, akan.
5: Jo pati kito pati kya lana ko chotor dekla ulti chui talana so.
4: So this not all land her. So half part is like brother in law.
2: And why she didn't start a build like a permanent house yet?
5: Akan ye chandan ta sa thake den mane kha. Thake den mane gwanak sa pam ni gan chandan mo jo ya mo ro ke jo ka. Te bana mo jo chi ya pa te bang ga mo ro chandan.
4: It say to make permanent house need more money then have to do something about government work about engineering things. So not did.
2: Do she has a plan to build a permanent house?
5: Karikam sakishu nam na nagarpalika town ma ka karikam chona me ya chondu.
4: They heard the news that from the community everybody going together to make the engineering things. Then it might be happen